মাবাকলেন জালরেছে জিবরীল কাকুনা কো আমনে কিজা আহমদ জালরে আহমদ বাম্বা আল্লাহ জব্দব খাদিম রাসূলুল্লাহ সিনের মাদিগলো মাবাকলেন জালরেছে জিবরীল কাকুনা কো আমনে কিজা আহমদ বাম্বা জলরে আহমদ বাম্বা কালে রাখো বুড়িয়াল।